উপন্যাস পাঠ অনুষ্ঠানটিত ইমান পৰে। দিলীপ ফুকন রচিত উপন্যাস জল পদুমর পানচুইর ধারাবাহিক পাঠর অষ্টাদশ খণ্ডটি শুনিলে। বিভিন্ন চরিত্রত অভিনয় করিলে মানি বরা, প্রবাল কুমার শর্মা, লোকনাথ ফুকন, সুদীপ্ত শর্মা ভরালি, রঘু সবর, ভূপাল পাঠক আর হলিয়ার চরিত্রত অভিনয় করিলে পার্থপ্রতিম বড়ুয়ায়। উপন্যাসখনির পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। জল পদুমর পানচুই উপন্যাসখনির ধারাবাহিক পাঠর পরবর্তী খণ্ডটি শুনবলে পাব অহা সপ্তাহর এই একটা বারর এই একে সময়তে।

গা ধুৱাই গাত তেল সানিব লাগে, আকৌ আমনি কৰে যদি এৰা, পিছে তেল নাসানিলেওতো নহ'ব, সানিবই লাগিব।

0: হাতী কান, ঘোড়া কান, হুড় হুড় কই বরষুণ আন।
1: বরষুণ দে বরষুণ দে, ভজা চাউল খাও, গছৰ আগে

0: জুবিন জেউতিৰে সংগীতালক্ষ্য শুনি শুনিলে। রচনা ঝুনা কঙ্কন ভূঞার, বিবরণী প্রাণজিৎ প্রীতম কলিতা আর ত্রিদিশা বরার।
1: আমার যুববাণীর পৰা অনুষ্ঠানটির ইমানতেই অন্ত পৰিল। অনুষ্ঠানটির প্রযোজনা করিলে ইন্দ্রজিৎ দাসে।

অগ্রগামী প্রথম নহয় দ্বিতীয় নহয় তৃতীয় শ্রেণীর যাত্রী আমি জীবন রেলর দবাহাত আমি জীবন রেলর দবাহাত।

লগত আছে বুজার বড় বড় পেরা এই পেরা অতীতর সকলোরে ভরা লগত আছে বুজার বড় বড় পেরা এই পেরা অতীতর সকলোরে ভরা।

0: মায়াবিনী গীত পরিবেশন করেছে আর ইয়ার মাজেরে জুবিন গার্গর জিয়া উপলব্ধি তো আমার মাজত পুনের আমি অনুভব করবর চেষ্টা করছো। জুবিন দা আমার মাজত নাই সেই কথা উপলব্ধি করবরক সেই কথা মানি লোক কোনো আজিও প্রস্তুত হওয়া নাই আর জুবিন গার্গ আমার মাজত আসিল জুবিন গার্গ আমার মাজত আছে জুবিন গার্গ আমার মাজত থাকিব এই সংকল্পের সত্যি জাতিটা আগবাহি যাব লাগিব।
1: প্রাণর শিল্পীগীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুয়াহাটী শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র প্রাঙ্গণত বন্তি প্রজ্বলনে শিল্পীগীলে শ্রদ্ধা তর্পণ করা হয়। সন্ধ্যা 5 বজাত কলাক্ষেত্র প্রাঙ্গণত সামূহিয়া বন্তি প্রজ্বলন কার্যসূচী অনুষ্ঠিত হয়। গণেশগুড়ি চারিআলিতো নাগরিক সমাজের উদ্যোগত প্রাণর শিল্পীগীলে শ্রদ্ধাঞ্জলি জানা হয়। রাজ্যের প্রান্তে প্রান্তে জুবিন দিবসের সঙ্গে সংগতি রাখি আজ বিস্তৃত কার্যসূচীর আয়োজন করা হয়েছে। ঢেকিয়াজুলিত প্রায় 3,000 ছাত্র ছাত্রী আর স্থানীয় রাইজে একেলগে মায়াবিনী গীতটি পরিবেশন করে। নগাঁও জেলা সাহিত্য সভায় উপাসনা স্বর্ণ শাখা সাহিত্য সভার সহযোগিতা জুবিন গার্গর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানত বিভিন্ন শাখার প্রতিনিধি ছাত্র ছাত্রী তথা শিক্ষক শিক্ষয়িত্রী অংশগ্রহণ করে। চিরাং জেলার বিজনী ছোৱালী হাইস্কুল খেলপথারত আজি সদৌ চিরাং জেলা ছাত্র সন্থার উদ্যোগত জুবিন দিবস পালন করা হয়। কার্যসূচীত বিজনীর শিল্পী তথা বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী শিল্পীগীর অমর সৃষ্টি মায়াবিনী গীতটি বড়ো আর বঙালী ভাষাত পরিবেশন করে। আকাশবাণী গুৱাহাটীৰ আঞ্চলিক বাতৰি বিভাগে আজি নিশা 8:02 জুবিন মনন শীর্ষক জুবিন গার্গ বিষয়ক এটি দৃষ্টিপাত অনুষ্ঠান প্রচার করিব। এই অনুষ্ঠানত বিশিষ্ট সংগীত শিল্পী দিগন্ত ভারতী জুবিন গার্গর ভগ্নী পামী বরঠাকুর আর আকাশবাণীর ঘোষক তথা জনপ্রিয় কণ্ঠশিল্পী মনদীপ মহন্তই অংশগ্রহণ করব। অনুষ্ঠানটির আগ ধরব অরুণিমা গোস্বামী। আপনাদের সন্ধ্যার আঞ্চলিক বাতৰি শুনেছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রৰ পৰা। এতিয়া পরবর্তী বাতৰি শুনক বৰষা শর্মাৰ পৰা।
2: কোচবিহাৰৰ মধুপুৰ সত্ৰৰ সংৰক্ষণ সৌন্দৰ্য বৰ্ধন আৰু সামগ্ৰিক উন্নয়নৰ বাবে চৰকাৰ বিস্তৃত পৰিকল্পনাৰে আগবঢ়া বুলি মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি মন্তব্য কৰে। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই ক্ষেত্ৰত বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবংগ চৰকাৰৰ সহযোগিতা আৰু সমন্বয় গুৰুত্বপূৰ্ণ বুলি উল্লেখ কৰে। মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই আজি পশ্চিমবংগ চৰকাৰৰ মন্ত্ৰী নিশীথ প্ৰামাণিক আৰু মালতী ৰভা ৰয় তথা সতীৰ্থ মন্ত্ৰী অশোক সিংহল আৰু অশ্বিনী ৰায় চৰকাৰৰ সৈতে মধুপুৰ সত্ৰ পৰিদৰ্শন কৰে। ভ্রমণকালত মধুপুর সত্র সংরক্ষণ আর উন্নয়নের বিভিন্ন দিকের বিষয়ে আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতার মধুপুরক বটদ্রোয়ার আর্হির বৃহৎ সামাজিক সাংস্কৃতিক পর্যটনস্থলী হিসাবে পরিগণিত করার চেষ্টা করা হব বলে মুখ্যমন্ত্রীগুলো আশা প্রকাশ করে। নগাঁও লোকসভা সমষ্টির উপনির্বাচনের আজ প্রার্থিত্ব প্রত্যাহারের অন্তিম দিনা তিনগী প্রার্থীয় মনোনয়ন পত্র প্রত্যাহার করে। তিনগী প্রার্থীয় নাম প্রত্যাহার করান মূল প্রতিদ্বন্দ্বিতার 15 প্রার্থী বর্তি আছে। মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী তিনগী হল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি ফৈদর আব্দুল সালাম, নবরম কংগ্রেস পার্টির করিমুল্লা শেখ আর নির্দলীয় পুরুষোত্তম বেহেরা। উপনির্বাচনের বাবে মনোনয়ন পত্র সমূহের পরীক্ষণ সম্পূর্ণ হওয়ার পাছত 18 প্রার্থী যোগ্য বিবেচিত হয়েছিল। বিটিসির উপ নির্বাচন শীঘ্রে অনুষ্ঠিত করবলে নির্বাচন আয়োগের ওসর দাবি জানাব বলে বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য তথা বিপিএফর সভাপতি হাগ্রাম মহিলারী আজি প্রকাশ করে। কোকরাঝারত সংবাদ মাধ্যমের আগত বিপিএফ প্রধান মহিলারিয়ে কয় যে দলে অতি শীঘ্রে তিনটা সমষ্টিত উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে বিচারিছে। হেয়ে কাজলগাঁও দরঙ্গাজুলি আর রৌতা সমষ্টিত হবলগিয়া উপ নির্বাচনের দিন সোনকালে ধার্য করবলে কাইলৈ নির্বাচন আয়োগলৈ দলে পত্র প্রেরণ করব বলে প্রকাশ করে।
3: বিটিসি ইলেকশন আমি অতি সোনকালে করব বিচারিছো। বাই ইলেকশনটা তিনটা সমষ্টি খাজলগাঁও দরঙ্গাজুলি আর রৌঠা, সেই আমি ইলেকশন কমিশন লৈকে ওয়াখালী ভিতর লেটার দিম যে এই তিনটা সমষ্টির যে বাই ইলেকশন তাতে অতি সোনকালে করে। বাই ইলেকশনের ক্ষেত্র আমার খাজলগাঁও আর রৌঠা তো বিপিএফ আর দরঙ্গাজুলি তো বিজেপি হব।
2: মরিগাঁও জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগত আজি মরিগাঁও মহাবিদ্যালয়ত HIV আর STI বিষয়ে সজাগতা অভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকা মরিগাঁওর আরক্ষী অধীক্ষক নিশান সৌরভে HIV আর সিফিলিস বিষয়ে সজাগতা বার্তা সম্বলিত বিশেষ ডাক কার্ড উন্মোচন করে অভিযানের শুভারম্ভ করে। অনুষ্ঠানত কেবাগী বক্তায় HIV STI আর মাদকদ্রব্য ব্যবহারজনিত সমস্যার মোকাবিলা করা পুনর্বাসন আর সামূহিক অংশগ্রহণের সমন্বিত দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব আরোপ করে। অনুষ্ঠানত অংশগ্রহণ করা জ্যেষ্ঠ সাংবাদিক ডালিম ফুকনে HIV মাদকদ্রব্য সম্পর্কীয় ক্ষতির বিরুদ্ধে সজাগতা সৃষ্টির ছাত্র ছাত্রী আর যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করে। নগাঁও জেলা আয়ুক্তর কার্যালয়ত আজি পথ সুরক্ষা সমিতির চলিত মাহর এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত আরণ্যক শইকীয়ার অধ্যক্ষতায় অনুষ্ঠিত এই বৈঠকত যাওয়া মাহত জেলাখনের বিভিন্ন স্থানত সংঘটিত পথ দুর্ঘটনাসমূহর কারণসমূহ সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হয়।

0: মুখ্যমন্ত্রীর মন্তব্য। নগাঁও লোকসভার উপনির্বাচনের বাবে 15 গৰাকী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত, 3 গৰাকী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। জুবিন গার্গর মৃত্যুর গোচর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অব্যাহত, প্রবাসী অসমীয়া জিয়লাংসত নার্জারী সাক্ষ্য গ্রহণ জেরা সম্পূর্ণ। আর জাপানের সম্রাট নারোহিতর দ্বারা এশিয়ান গেমস আনুষ্ঠানিকভাবে মুক্তি ঘোষণা। সন্ধ্যার আঞ্চলিক বাতৰি ইমানেই, পরবর্তী বাতৰি বুলেটিন 7:10 শুনিবলৈ পাব।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মৈ মুকেশ কুমার। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि सरकार निजी क्षेत्र में भी रोजगार के अवसर तेजी से बढ़ाने के लिए काम कर रही है। उन्होंने कहा कि इसके लिए करीब 1,00,000 करोड़ रुपए की प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना शुरू की गई है। श्री मोदी ने आज 20वें रोजगार मेले में विभिन्न सरकारी संगठनों में